0: ওকে জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি, সু খবরে কে বচু? আরাম স্যার খবরে ওকে কেন? আরাম স্যার খবরে ওকে বচু, লেশ আরাম স্যার বি রিল্যাক্স খবরে ওকে খা। সহি দেখে না, লেশ আরাম স্যার খাওয়া পাতা সালাই খবরে ওকে, ঠিক দেখে না?
1: রহমান গুল সর।

0: বলছি ইমন খান ওজির বাইদা শের দাম শাহান দা ডালিবি ওফাত মাজির সানেতা আনি ওফাতা দা ডালিবি খের দে কাউস কাম মারাও আচ্ছা খের দে কাউস কাম মড়া দে পরওয়ানস্তা মুসলমান দে জানাজা লাহ বরাশি
1: 150 150 বিলকুল খবর আদি টিক করে
0: লালা
1: জি
0: লালা মুসলমান তো হচ্ছে খবর আদি টিক করে সরঙ্গে মে টিক করে
1: মুসলমান দে জানাজা লাহ
0: বরাশি লালা উস আগে দেখে না ওইছে সদা শের দে লেখা দেখে না খের দে কাউস মর দে পরওয়ানস্তা মুসলমান দে জানাজা লাহ বরাশি
1: আচ্ছা কেনা সেই খবর কই কেনা মুসলমান মুসলমান হক মে পুজুড়ি রি মুসলমান বল মুসলমান মধ্যে হক বি জানোজে কে শিরকত কি এমিনি পো তলব নরসি আমা দে মুসলমান পো হসিয়ত হো
0: জবরদস্ত মৌসম দায় রজমক গান আর্থ
1: জি বিলকুল খবর সহি।